아 워사 치카카카카 치카카카카 치카카카 치카카카 치카카카 아 스 쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄